0: কি খেলে বাদকম বাদকম হেলা কা লাল বেলে আমতো তো পারাতে ফাল টিন আর ওই হাসানে তো সে লাল বেলে ফাল মেস্ত ফই বাফালি বাফাল সেন্ট্রাল ও বাফাল ফিলিয়াল আনে বে আমি মস্তি ইয়া আমি জানা পারে ইয়া লাভারিস নেই ইটা হাল তো কুসা পারে লাভারিস বেলে হেতনা ই আসেস এডুকেশন ই লাভারিস মস্ত বেলে ইটা ইটা ইটা দেখতে হবে পারাত বা ক্লাসাতে যাবা সেটা হুসি কে আমাদের ইটা নিয়ে লাভারিস নেবে বেশি ইটা দেশি কি ইতমাদের ক্লাসে সাইটে ইটা নেবে দো কোসি বে স্কলানিয়ানে আন্ত সিরনে বেলে তিনা সনু সনু রেসিটা মস্ত সিএসটি এন ফাতি হেলা
1: Liga hoy tane unsa itani recommendation ba governo de ministerio de educação atu tawa tin saun mas ba tane
0: ah hoy tane ma khosi amiata hau lori kumda la kumda bi sukui alde ta pelu bairu doravi atu husu ba governo lori inaman la barsin naman hotu husu ba koga ministro de educação mele tama at tama tani tek mai amine wanse ne de mak oin lor ami forsa hakbit la to ma da amne forsa ka torit mak bat idane হলা কালেন তাহানি দারুয়া আমি হাল দাবনে তিয়া মহাসা মান্তেলি দাস দাবনে পারা ইয়া লাবাস্তের মস পেলে বেলে কন্টিনিউয়া ইস্তুডু পারা বম্বির হরি লাবো ইন তামা লাবাস্তি মা বম্বির বা ফুতুর না সাউনিয়ান এবে আমি হসি সিনে লাকন তেমু তিনা তো তিনা রুয়া মস আমি সিন আমি মস লাকন লাবারিস মস লাকন যদি আমি হুসু বা মিনিস্ট্রি এডুকেশন বেল খামা তালে তে বা তামা লাবাস্তে মস কর্তুর হেলে রাই দেশ খাতে মস নিয়ে হেলা সেটার বেলে ইয়া ইয়া ইয়া তাম্বা করি সিটাসাউন pandemia me de separar ya pandemomos a esta del tamate de Miami para tu hari ni te comida para de la muda falida ne y del tapalo no sabe se lo queda me de para no se lo hacemos pelo a su de casa también tenía me no me estar para la fatin ramos ya y de la muda tu mayini pues ido en ambiente a volver a sacar que está tamate fatin ya no fatin para me de ambiente va ministro bella saida tamate ne para ya volverlo a hacer no mos pele pele turia patin dia ku dan semua pele asen sebagai duka saung dia patin de dia
1: karek bawen mang governo ya plano atu hari sekolah ni hene karek ite bocir pronto atu ofrece fatingala
0: ami pronto na fatin fatin ne be mak akor ami preparato na ne be hari ne avon beru mos ya sekar governo tamatan ami fatin na fatin ne bawen ne fatin basorin mos ya para ya avon beru bel hari pun saung ne ba la barasera y mos ba ami ne be mak ya kumda de ya fatin ne wan ne be mak akor akar ke asesa de ka saung besu
1: Tamane representante inan amane husba governo atu taumatan mos ba kondisaun eskola enebe makto o hingloron labarik sira tour date iharai horisimu materia husi monurina insira no komunidade sira pronto coopera atu ofrece fating hodi halo konstrusaun. Entretanto, escola refere composto husi salarua ho total estudante nenolu, no total manurin nain iha escola refere emanain tolu, contratado nain ida no voluntario nain rua.
2: Haburas ofrece aihane cidade básico no material da pornian, ba familia kibitlai umakain ato sidaresin iha suku mobisivila.
1: Familia umakai nebe mensionane composto husi aldea tilituku likitei hatululi no riliku. Ho apoio ne e ho ditulun comunidade sira iha situasaun estado de emergencia liu liu iha ambitu cerca sanitaria ho confinamento obrigatorio ligamos ho calamidade nacional nebe acontece iha inicio fulang abril tina ne e. Iha abertura ba distribusaun ne coordenador husi organizasaun naun governmental posku solidaridade Haburas. Pedrito Veria, nia parte ba comunidade sira hateten, agradece ba maromak tamba maske hasuru hela situasaun aktual nebe impede aktividade hotu. Hodi labele halo movimentasaun, maibe ho esforsu bele hakato mabisi, hodi fo apoio ba comunidade kibitlaik sira makanesan aldea likitei, tilituku hatululi no riliku. Pedrito continua haktuir, Aihan nebe iha, maske baraka uituan, augenta netik moris husi hamlaha, importante hametin relasaun humanidade nebe metin.
3: Oin loro, oin loro dia teves, hau itakari agradece banai maromak tamba ita bela sur malwe ne. Oin loro, loro historiku timornia, di 20 de mayo, bahira, loro falentil nele. 20 de mayo, loro falentil, então, o tempo foi dia, tempo histórico de Namedia, que também é. Se for na Saúma Buras, se a Buras, equipa a Buras, mas é bela sur malu ina aman sira ene, se fia aldeia sira, o maluk toma que.